0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

দেং হে আমল কুল মিহায় নিয়মে ফুরি হমক দিব মশায় খমে খমে তফসীল কু বয়ান কু দিব মশায় হিদায়ত খম গয়ায় রহমত খম গা তিমন রসকলাঙ্গে মূসাগে ফান ফদ্দবি মে এই এওরেঙ্গে বেরি রসকলাঙ্গিয়া বদ্দলওয়ান খম এওরেং ইমা বুমটকে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

এহা পটা রা ভ্যাগে কুলগত কো বাফা হাফলাই নোড়ে এ থাঙ্গা আড়ুকত কুরুমে নেতে একমকু এই এফরে মা দোসি ইনসানি বন্ত কমিকে কমমে আহারকু অন্ন বড় ঈদুকা এ দে আইলা একি গতি বেবে তো আবতুস মাসিকে কুরে এই এমি হুনা আহার তেরে গলিবে এমে ফুরিহম হিং হমজিহমে ঈদু দুহু এ সুফরাই কে দশু গতি বে এ কানায় হিসা কো রশুকে হিগ্যাম ভ্যাগে তিরেগা একুকা নেওয়ালে বেতি লিবে উফলে মিফাহারু মাহাউল বদল কলুমগে গতুং এমি হুং ইখতিয়ার করি রাজ্যকে দেখুনুগে রশেকা ঈদ ফাহাগা কুরমশে জাভি নিহতিয়ার করি এ রশুকে এমে বড় গেস্ট হাউসে আতির মচাভি ফাড়ি কহুরি এ ইমারাতু গতি এফদ উফাভিরি কমিকে এই ফেন্ন ফেনুম বরা হিগ্যাম তানাবস বিমেকে ফরওয়াতিরিক মায়ক ফেহিকোফাওয়া বগিচাতকা দেখুনুঙ্গন্ন রোলিতকং হুলিফাওয়া ফুলা বেলকঞ্জে মি মুনাসাবতটকা দেআইলাইন এ সরহাতু এককুং ওতি হিফাফা এ ক্যারিক হুরি রেস্টুরেন্টাভিস একুগে এ মিহুং একুগে হেদকুরা ঈদুতককি আহারতকক দেমিগিং গোসাওয়া আদেক বিফাওয়া কমিকে আইলাগে হাগুকুদিন বড়ুমং এবারকং আদি এমমেন গাতুগ বেতি বুমং আইলাগে বড়তি মিহুম পারলি বরকং মি এবুং আই ফুলাওমনে দিগুমেজ তহগে মতিগ হুদুকুলেয়া রংকুলাগে ফুতিতং আলাফা বাইরু কাক্কমুন্দা বতা মির ফনিকাতকিতি গেবস বাদিগে মুলি মাহাউলা ফেতরিফাবে বড়তি মিহুংগে ফাদশুং কুড়কুদিন হি সমাসা কুরমং দুয়েলা দুয়েলা তিবে উমরুন্দু আসি ফিরিহেনুং হিয়ালুগ জামায়ে ফাতিব্বে আংহেনুং একগণিককা বাহক দক্কমুন দেই গিনতুসি ক্যাকমগে সববুং সমাসা বাহক দকি ফেন্ন কম্মে পনসরকুন্না ইহুসাস কুরবে কম্মে কমকুং এই ফুরিহমতু হেকে জাভিং মিকন রামমঙ্গন্নতা মিহার হা হাফতা বিজ্জে এ রশুগে এম্মেহা ইন্তিজাম তককি মিগে মস্তকে কুরিং এনাগে মাম্মাগে বেলুমগে দশুং হামজ সাফাওয়া কঙ্কমে এনাগে মাম্মেকি কঙ্কন রেবুমগে হুনরবেরিকন লিবিফাওয়া আদি খাস মুনাসাবতং তফাত মাহাউল তাহুগা ফাহাক কুরমা লোবি কুরামি হেকে জামিন বেতবিদিয়া হা হাফতা হেদকুরি ঈদ তোহুগে এম্মে মুহিমু বগুতকুলা তৈয়ার হুমগে এ এ উফাভির বগুতুগা এনা কুরআনে সুয়ালামেদ ফুংকম বিসনা একনিবেরি হিমেম বগুতু তাওগবেস এ ওয়াহাকতং এনতিয়ে হিতুম ফরিত কুরমুন্নে জামিনকি আমিল্লা ফিতরাতুগা এম্মেঙ্গে সামালকং হোদা মাসেকে কুরামি হেনুনে এনাকি কঙ্কমা ফুংকম বিসনা আব সরওয়ালমেন্নতি গুয়েন্নিম্মা মডুমাতিরি শখসিয়া দেকে ওয়াহাক দেকুমাবরে আড়বেহুমং ইসকন্দে আদি আমল কুরমগে কুরিং কঙ্কম মিনিকিরা ফরওয়াতিরি কমায়গো গুয়েন্নিম্মমফো একমেক সাবিত বেহুন্নামি হেকে জাভিন দন্নামি হুন্নং এঙ্গে গতুগা এনাকি হিমেন কমকি ফিনি কমেন্নুনে এনা কামে কুরমং আজুম কানালা ফিনামা একমে কামিয়াব কুরানে আরায়ামি দু গতেন্নিম্মমা জাভিন থিং আহার দোসনে গিয়ে এই কুল্লিয়কন নিম্মি নিম্মমেন্নুনে নামাবেস দাইমি নিম্মুন্তর নিম্মে ফদা লাস আদি ইয়াগিন কামা একুগে দোস্তাকা মুসুন্তা বদলুমুঙ্গস আদাকি কুদিকুদি হান্দান্তং একুয়ে ইনকার নুকুরে ওয়ে ফদা বড়ু হাকিগতকং এন বদলবি এনে এগুতর নিম্মি জোকে পুনে নিমুমগে কুরিং আরাকে মোনুমতেন ফেন্না হিনিতুমবুমা এনায়ং আরা কুরা ইতুপারিকে পড়ু কামুনে জাভিন এ নিম্মুন নিম্মি আরাকি হিতুগা এনাগে আইলায়ং ওই ফুন লয়েপা

হাক বয়াম উমফাহম এ হাকামেদ এওরিম কালে ফানা জাদল কুরেতে এওরিম বালা বালা তিব্বা মারা দিমায় গেন্দেবে বাইহুকম গা এওরিম বা কাহলে।